ন আল্লাহু এমমেহা ইনসানু হদ্দাওয়া ফাওয়ানি এম মাম্মা ইয়াকা এ বাপ্পা ইগি কিবা মি এমমেহা মিস্তাকুননি আদম গে ফানা হাওয়া গে ফানু গে কিবাং উফদ্দাওয়া ফাওয়া এ দেকা বালুং গে দারিফাসকল ইয়াফহু কাবিলা তাকা দারিকল তাকা ওয়াংহা তাকং এবামি হুন লেভি এব্বাইকু আনেব্বাইকং এঙ্গি দেনিবে তাআরাফ ওয়ে উলমাট্টাকা কামমিহেন হুরমাইকু ইসলাম দীনুগা গ্যাত্তিমা গে কামগে গুলুং নুয়াত রাহিম গে গুলুং গায়িম কোং এগুলুং দেমেহেট্টুমান ওয়ারাগ গাদেন আঙ্গওয়াফাবে গ্যাত্তিমা গে কামগে গুলুমাকি নুয়াত আইলি গুলুমাকি এগে সাবাবুং ইনসানায়ং হিমায়াতা রাক্কাতেরিকান লিবিদে মাতিবেরি বারে আদি এই দুনিয়া আখিরাতুগে বাজ্জবেরিকান লিবিদে কামেমমে কিরত কুরআনা মা রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে সুন্নাতুং মি বাহুগে হেকি ফেননং এবাহুরি কিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন গোয়ালেবুমু মক্কা গ মুশরিকুং গ উদগুতকা দেকল হেদুং এগে ইন্তিহায় দিয়া হিন্দু গাবেস এমা সাহিবা গ বড়ুবে বেফুলু দুনিয়া

আদি এ কুরআন টাকা খালেগ ফানু এউরিঙ্গে কিবেন উজুরেকং এদিওয়াডেন নুগনমে আলম টাকা হাদাং কুদ্দিন মেখম গা মেনুই এ কুরআন নুবে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

එහෙම මිහුන්නා තෆාතු විස්නොමෙක් ගෙන් ගොලෑමිහෙක් එකි එකිකං කමාමෙදු විස්නා ෆිකුරු කුරුමුගා ඛියාල් තෆාතු වනී එහෙම වෙගෙන් එයි අල්ලාහුගෙ හිකුමෙ ෆොලුන් එකං හමජස්සවා ෆාවා ගොයි කං කමාමෙදු විස්නා ෆිකුරුක වාහක දක්කා හෙදුමුගා කොම්මෙ මිහකු වෙස් එහෙම මිහුන්ගෙ ඛියාලං ḥurumettirukon hitumi mā mīhunge goy islām dīnu gā onna gotaki timā ge amilla kankamu gaya timā itanegga isva harakātiriwa tanegge kankamu gaya muli qawma manfāhuri kankamu gā kaman ekashīgen vā mīhunge maswarāya khiyāl ho dāgin kīna mīhun ebbas vā gotakan ekan kankurun aghlabīyata tabāwumaki eyi এগোতক কান্তক কোরামি হাকু হামামগুন এক্কিবাভেগেন নুদানেকান মি উম্মতুগে মান নবিয়্যা ওয়ানি আংগাওয়াফা ইতুরু একলেগে ফানাকি ইসলামী উম্মত মান আল্লাহু দেক্কেভি এম্মেরিভেতি নামুনাকান কিরিতি কুরআনুগা আংগাওয়াফা ওয়াহিন্দু ইসলামী উম্মত নিসবেওয়া কোম্মে মি হাকুয়েস একলেগে ফানু দেক্কেভি রীতি নামুনায় তাবাওয়ান জেহেনে ඉතුරු මෑ නබීයාගේ සීරතු දිරාසා කොෆී කොම්මෙ මීහකක් වංහනාවගෙන් නුවානෙ හකීගතකී ඉතුරු එක ලේගෙ ෆානුගේ ඛාස්ස ෆොලුකංකමු ගයා මුලි උම්මතක් කොරිමතිවාකංකමුගා කමන් එක ශීගෙන්වා අදී එක ලේගෙ ෆානු ඉතුබාරු කොරව්වා මිස්මීහුන්නා මශ්වරා කොරව්වමුන් ගෙන්දෙවිකන් අමිල්ල ෆොලුකංකමුගේ මිසාලකී ඉතුරු එක ලේගෙ ෆානුගේ අභිකබදුන් ম্যাং আল্লাহ এক মনায় রুসুল লভি আয়েশাত গেফানা বেহেগতুম বায়কুমি হুম হাদাগেন দেকি দগু ওয়াহকাগা এক লেগেফানু আমল করে বিগে মুলি উম্মত দিমাওয়া কঙ্কমুগে মিসালাকি পদুর হঙ্গুরামাগে কুরিন নাফহুম এক লেগেফানু আমল করে বিগতা উহুদ হঙ্গুরামায়া খন্দক হঙ্গুরামা ফেশমুগে কুরিন আমল করে বিগে আদি মান আল্লাহু ইতুরু একলেগে ফানং আমুর কুরাব্বা আংগাওয়া ফাওনি দুনিয়াভি কঙ্কমুগা মিস্তাকুন্না মশওয়ারা কুরেবুমা একলাঙ্গে ওয়াহী কুরাব্বা ফাওয়ে ওয়াশাওয়িরহুম ফিল আমর আল ইমরান সূরাতুগে সতেক ফানসাস নুওয়ান আয়ে মানাই আদি কন্তকুগা কলেগে ফানু এমিহুন্না মশওয়ারা কুরাব্বাশে দুনিয়াভি কঙ্কমুগা মিফাদা হরুদানা উসূলে কাণ্ড এলিফাওয়া হিন্দু মুসলিমুঙ্গে তেরেং বাই মিহুম মি উসূলা খিলাফং আমল কুরামুন্দা তাম ফিন্নকামি হিতা মহরিকামে শাক্কেন নেগ্গতুগা তিমায়া ফিন্নগতকি এম্মে মলগৈক্কান দেকে এহ মিহুন্না ফিন্নগত হুরমত তেরিকন নহিতা আগলাবিয়াত তাবানুয়া মিহকি হালাকুগে তেরে ভেট্টিগেন দামিহে কীতি রসূলাগে ফহুগা ওয়াডাগেন নেভি খলিফা ইয়াকু উইদাল ওয়ফাবে মান ইস্তাবদ্দা বিরাইহি ফাকাদ হালাক মানাই এমিহাকা ফেন্নাগুতুগা হিফাহাট্টা ফিমিহাই হামাকাশাওরুন হালাকু গেতেরিয়া ওয়েট্টিজ্জামিহকে আল্লাহ ফরিহামাগুতুগা ঈমান ওয়েগেন তিবে মুমিনুন নাকি দে দুনিয়াগে নসীবু গরিনকামুগা আল্লাহ কান্ডা আলুওয়াফাওয়া ইরু এবা মিহুঙ্গে কিবাগা আশাগেম ফাওয়া মতিউরি সিফাতাকা মেদু কিরিতি কুরআনুগে এতং আয়াতেগা বায়ান করাওয়া ফাওয়ে আদি অনেক কলং আলুগন্ডু মেং মুসলিমুঙ্গে নফসু তাহুগা এ সিফাতাং আশাগন্নেউমুং এ নফসু তা জিনে

আদি একলাঙ্গেই বিম ফাতুরুয়া এ বিমুগা হারুলা হুন্ন ফরবদত খাই খোর তল্লে রসকলাঙ্গে আদি এই হুরিহা বাবতিগ্গে মেওয়াত জোড জোড দেবত্তরুন দেবত্তরুন লেভি রসকলাঙ্গে আদি একলাঙ্গে রেগণুন দুয়ালু নিবা ক্রব্বতে হাম কশ্বরুন এ হুরিহা খন্তকুগা ফিকুরুকুরা বয়ক হেকিতকে বাকং কশ্বরে।

0: स्पोर्ट्स बीट, स्पोर्ट्स बीट।
1: ප්‍රදේක මෙගහර්ට්ස් දිවෙහි එෆ්එම් මේ ගඩියගා කුරිය මෙගෙන් දනි ස්පෝර්ට්ස් බීට් මේ මොනිෆොයි ෆිල්ම් ගෙතරෙන් කුලිවර්ගේ දායරා ගහර කැතරව ෆරැතෝගේ දායරාගේ වාහකතක අමින දිරුම්ගේ වාහකතන් එහුන් තේනා හැම කෙනෙස් තිරුම කුරිය ගෙන් දා ප්‍රෝග්‍රෑමේ මේදුගේ ප්‍රෝග්‍රෑම්ගේ මෙහෙමානකී ගව මි හෑන්ඩ්බෝල් ටීම් ගේ කුලුන් තේරියා තීබා දෙමිය බේකේ එහුන් තේරින්ගේ සුවල් මි බැංගේ මේ එකී ගොයෙක් ගොතුන් එහුන් තේරින්ගේ ෆරැතුන් දිපවස් සුවල් තෆස් සුවල් මි කොල්ලන් ඉගේ තයර්ද ලබ ফুরতম সওয়াল ইঙ্গে এমে ফহম বেদি ফিল্ম কি কো বাহেলি
2: এমে ফহম বেদি ফিল্ম হা বড় হানানে বড় সিরিজ বাদানি একম ফিল্ম বলা ফেনিয়া ইননানি প্রোবাবলি কাজিন সাহেব কো বীরবাড়ি ফিল্ম হেম বলা হমা চলা
1: নামেন হাদানেনে এমে মেম ফহম বেদি সিরিজ কি কো
2: এমে ফহম বেদি সিরিজ আওয়ানি ইননানে এনিমে হান্টার এক্স হান্টার কিয়া এতি মিহার বলম মেদানি
1: এবিসরক কোরিয়া ড্রামা কালেচি বালাউলে তা কোরিয়া ড্রামা এ শাওকুরি কাং হুরেতা
2: আ হামা বর গিনা বালাফ হুননানে তা কোলে কুরি গিনা বেদি মিহার বড এনিমে তেরে বদবেগে মরনি কাম কোরিয়া ড্রামা বেস হুননানে হামা ফুদে বরক বালাফ
1: আহা এমে দেবনে সওয়াল ইঙ্গে লোবি মান কুরনি কিনে হে তিবা লোবি মান কুরাগো এই লোইবাকি ওয়ারা ফুলা দাইরে গওয়া কা দেকি দান টপিক এ দা মাম্মা দেকি ওয়া লোবি দত্ত দেকি ওয়া লোবি কোক্কো দেকি ওয়া লোবি
2: তিবা দেকে গতো গো লোবি কি আলালোমা ওগা তরিকাম তেং বড লোবি মান কুরবেনি আলালোমা ওগা তরিকামা তেং এমিহাকা মেহো কামে বুনে মেখামে বাগুতং কোদ্দিনোমা মেহাকা এ অ্যাটেনশন স্পেন দিনোমা একুত বড মান কুরবেন
1: ওকে তিম মানে সওয়াল ইঙ্গে মেহাতন আড়ুই হাঁদানু ফোহেলং এমে তাতি লাভয়ে কি কোবা হে
2: রেহেন্দি স্কুল
1: এ কি মেহাঁদানু ফোহেলে মা স্কুল গে দাউর গে বর গিন খংকমা গুলে হুরি কন্নে গে লাভয়ে
2: কম মে দোকু স্কুল দারি বে দো দেন ইভেন্ট ক দিয়স ক্যান্ডিডেট প্যান্ড গত দিয়স সাম এ লাভা বদস ইভে ফেন্ডনে দো
1: হাঁদানু ফোহেনু লাভ বদস এ বিটু ইন দে হিতু তেরে গদ আরে হে রাঙ্গলুতা দেন হাতরুনি সওয়াল মেতি একুলে গে হেদমে মুড়ি উমুর লাঞ্জ হিজে নাম লানি কোংকুলে গে হেদমে হেয়ে
2: আমি আগেনু বস কালো কোলে
1: ফাস ওয়ার সওয়াল ইঙ্গে মিহা তনং এভস মিহা কা নাং গাও এ সিররে এ কোন সিররে হে
2: আনা হে মরা মাদু আন মি হন একম এফআর হ্যান্ডবল ম্যাচ কদিম দে গাড়ির কুরিন জেন দো কা দেন এফআর ম্যাচ কদিম গ কুরিন 30 বর কমিট কুরিন এঙ্গে বড় রামন তটে কাগ মিডিয়া ইদে এই ইদে মর কুলি এচ বি বদ এভস মি কারন বুন এক বে মাম্মা মেন কারন বুন এভস বুনান কি বে হে ম্যাচ কুরিন দো হ্যাঁ কুলি কো কে
1: হ্যাঁ এই সিড দো
2: কোচ মেন কারিস নো বুন না
1: ইঙ্গা নে গেন কম পালম okay hemi manikastani lave kami farka ge lave bacha den
2: me far henga do hindi lave jahal
1: ah hemi higam riti hindi lave mi ha hisabun ti bag farato

আদি রাঙ্গাড়ো খান্তাওগে কুরিং নুব্যা খান্তাং আবাসুমা খালে এগ ফানুগে কিবেং এওরেং এদেতে আদি এওরেংগে কুরিং ইব্রাই লিবনেবি ইকাব ইসওয়ে গুসফাওয়াখং খাশবারে হামা খাশবারং খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে মিসাকুং আনিয়াবির উমা একুয়েস এওরেন ফাফ ফুসমগে বেরি রসকলাঙ্গে আদি হামা খাশবারং খালেগ ফানুগে বেরি রসকলাঙ্গে ইকাব গদ ফদ বেগেম ওয়া রসকলাঙ্গে